দেবী কো মহিমা ন জানিয়ে সরি হে দূত কে বলদচস তেরা শুম্ভ নে শুম্ভ ভাই দুই কো তারিফ কে গর্দথস হো মরণী কাল ভয় বচন পনি রয় তেস্তা বখতমা পনি ছোরো ছৈন ভনে কুন্তর্ক গরলাস কো গর্ছ।